করে কি কারণে আমাকে বুলা গুরু কিনুল কমুতমহ মাতিয়ে রাম বচনে কেবল মাত্র হৈত হল চিত্রানক দেবক ভণ্ড আনি বাহা।

নিশা আঠবাজি 20 মিনিটত সারদাকান্ত শর্মার ইংরাজী কথিকা ফরেস্ট রিসোর্সেস অফ আসাম, পুয়া 6:55 জ্ঞান বিজ্ঞান, পুয়া 7 আর সন্ধ্যা 7 নিয়োগ বাতরি, 7:15 আজি পুয়া আগবাব সমুজ্জ্বল দত্তয় প্রযোজনা কার্তিক সূত্রধরের, 7:30 দীপালী বরঠাকুরের কণ্ঠর কেটিমান গীত শুনবলে পাব, 8:30 গীতিমালিকার শিল্পী রিজওয়ানা সুলতানা আহমেদ, পঙ্কজ বরদলৈ, মালবিকা বরা, রঞ্জিত কটকী আর দুর্গাময়ী বরা।

0: অতিরিক্ত জেলা আয়ুক্ত ঋষিকেশ বড়ুয়া, হাইলাকান্দির এসকেরা সিভিল হসপিটালের অধ্যক্ষ ডক্টর দেবব্রত দত্ত আর স্বাস্থ্য বিভাগের অন্যান্য বিষয়া, কর্মচারী আর চিকিৎসক সকল। টাটা ক্যান্সার হসপিটাল শিলচরের সহযোগত এই সেবা আরম্ভ করা হয়েছে। সম্পূর্ণ বিনামূল্যক ক্যান্সার রোগী সকলক এই কেমোথেরাপি প্রদান করা হব। ইয়ার ফলত জেলাখনের অসংখ্য রোগী আর তেওঁলোকৰ পরিয়ালের আর্থিক তথা মানসিক দুর্ভোগ যথেষ্ট হ্রাস পাবে বলে আশা প্রকাশ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানত ভাষণ প্রদান করে বিধায়ক ডক্টর মিলন দাসে কয় যে হাইলাকান্দির লোক সকলে যাতে উন্নত স্বাস্থ্য সেবা নিজ জেলাতেই লাভ করে তার বাবে সরকারে কাম করে আছে। ডে কেয়ার ক্যান্সার সেন্টার আরম্ভ হওয়ার ফলত জেলাখনের ক্যান্সার রোগী সকলে বিশেষভাবে উপকৃত হব।
1: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যোৱা 5 জুন তারিখে হাইলাকান্দি জেলাত বিভিন্ন কার্যসূচী পালন করা হয়। পরিবেশ সংরক্ষণ আর সেউজীকরণের বার্তা প্রচারের লক্ষ্যে জেলাখনের বিভিন্ন প্রান্তত বৃক্ষরোপণ কার্যসূচী গ্রহণ করা হয়। এই বিষয়ত বিশদভাবে জানাইছে আমার সংবাদদাতাই।
2: পরিবেশ দিবস উদযাপনের অংশ হিসাবে হাইলাকান্দির আদালত চৌহদত এক বৃক্ষরোপণ কার্যসূচী অনুষ্ঠিত হয়। এই কার্যসূচীত জেলা আর সত্র ন্যায়াধীশ সুব্রত দত্তকে ধরে আদালতের বিভিন্ন ন্যায়িক বিষয়া উপস্থিত থাকে। তেওঁলোকে গছপুলি রোপণ করে পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে জনসাধারণক সচেতন হওয়ার আহ্বান জানায়। উক্ত কার্যসূচীত বন বিভাগের সহকারী বন সংরক্ষক সঙ্গীতা রানী সিনহাও উপস্থিত থাকে। পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে আলোকপাত করে। বন বিভাগের তথ্য অনুসারে এইবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সমগ্র হাইলাকান্দি জেলাতে মোট 130,000 গছপুলি রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। এই বৃহৎ পদক্ষেপে জেলাখনের সেউজ আবরণ বৃদ্ধি করার লগতে পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে জন সচেতনতা সৃষ্টিত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
1: জেলার নেহরূপর বাবে আজিলৈ নির্ধারিত সময়ও শেষ হয়ে আহিল। কাইলৈ পুৱা 9:15 লৈ আহিম আন এখন জেলার নেহরূপ। নমস্কার।
3: হাইলাকান্দি জেলার রেহরূপ শুনিলে যুগুতালে হাইলাকান্দির সংবাদদাতা নীলোৎপল দেবে।
4: লড়াটুক এতিয়া বহুত সুস্থ দেখা গৈছে।
5: হয়,
4: সঠিক চিকিৎসায় সকল সলনি করে দিলে। পিছে এনে যত্ন কত পালি?
5: গুৱাহাটী ভেটাপাড়ার হোমিওপেথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠানত।
4: ও, তাত পিছে শিশুর বাবেহে সুবিধা আছে নেকি?
5: নহয়ও,
4: শিশুর স্বাস্থ্য শিবির, পুষ্টি সম্পর্কীয় সজাগতা আর সকল বয়সের লোকের বাবে বিশেষ স্বাস্থ্য সেবা উপলব্ধ।
5: ও, সঁচাকৈ বৰ ভাল কথা,
4: কারণ সকলোৰে বাবে সুস্থ স্বাস্থ্যবান ভবিষ্যৎ অতি প্রয়োজন।
6: হোমিওপেথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান ভেটাপাড়া, গুৱাহাটী।

নমস্কার শ্রোতাসকল, সুপ্রভাত। আশা করো ভালে কুশলে আছে। আজি শুক্রবার প্রভাতী তরঙ্গর এটি বিশেষ খণ্ডলৈ মই ইন্দ্রজিৎ দাস মাইক্রোফোনের সন্মুখত। শ্রোতাসকল, প্রতি শুক্রবারে প্রভাতী তরঙ্গ অনুষ্ঠানটিত আমি বিশেষভাবে কথা পাতো একো একটা বিষয়ত। আর আপনাদের জানেই অ্যাপোলো এক্সেল কেয়ার হাসপাতালের সৌজন্যত এই অনুষ্ঠানটি প্রচার করা হয়। আকাশবাণী গুৱাহাটীয়ে শ্রোতাসকলক, জনসাধারণক স্বাস্থ্য সজাগতার দিশত গুরুত্বপূর্ণ কথাবর জনায় আহিবলৈ এটি প্রয়াস করেছে। এই অনন্য প্রয়াসের অংশীদার হয়েছে অ্যাপোলো এক্সেল কেয়ার হাসপাতাল। প্রতি শুক্রবারে তেখেতসকলে আমার সতে মিলি এই অনুষ্ঠানটি প্রচারের দিহা করেছে। গতি তেখেতসকলক পুনতে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছো। আজি শিশুর মুখর স্বাস্থ্য, দাঁতর সমস্যা, ইয়ার যতন কি ধরনের আমি লব পারো, দাঁতর কি ধরনের সমস্যা হব পারে, এই সম্পর্কে আমি এগারী অভিজ্ঞ চিকিৎসকর সহ কথা পাতিম কিছু সময়ের পাছতে। 9:30 আমি এই বিষয়ত বিতংক কথা পাতিম। আর আমি আশা করছো এইখানে সময়তে আমার শ্রোতাসকল ফেসবুক পেজত সংযুক্ত হব। আজি আমার ফেসবুক পেজত পোনপটীয়াকৈ অনুষ্ঠানী প্রচারের দায়িত্বত আছে ডিম্পুল বরগোহাই। আর আজি আমার বিভিন্ন দায়িত্বত আছে, স্টুডিওত মোক সহযোগ করব সুশান্ত দত্তই, ডিউটি রুমত আছে দেবকুমার সিং আর শর্মিষ্ঠা দাস, নিয়ন্ত্রণ কক্ষত আছে ধীরাজ বৈশ্য, পপিচন্দ, অমলেশ কলিতা, ধ্রুবজ্যোতি তালুকদার, ট্রান্সমিটর আছে রমেন কুমার শর্মা, তিলক চন্দ্র দাস, FM ট্রান্সমিটর আছে দীপামণি ডেকা, আর ডিউটি রুমের সহায়কারী হয়েছে রমেন বরুয়া। শ্রোতাসকল, আমি এঘন্টা সময় আমি কথা পাতিম শিশুর দাঁতর সমস্যা আর ইয়ার যতন সম্পর্কে। আপনাদের আমার ফেসবুক পেজত পোনপটীয়াকৈ আপনাদের এই বিষয়ত কবলগিয়া কথাখিনি আপনি যেটা উল্লেখ করব, তেতিয়া আমি এই অনুষ্ঠানটিত আমার আজির অতিথির সহ এই বিষয়ত কথা পাতিম। কিছু সময় লাগবে আপনাদের আমার সহ সংযুক্ত হব। আর আজি বহুতর আসলতে বহুতরে কার্যালয় বন্ধ আছে, যা কেন্দ্রীয় সরকারের কার্যালয় বহুতরে বন্ধ আছে, আর রাজ্য সরকারের হয়তো কার্যালয় কিছু খোলা আছে। এইখানে সময় যখন ব্যক্তি গন্তব্যস্থান গিয়ে থাকে, নিজের কর্তব্যস্থলী গিয়ে থাকে, তেখেতসকলে অতি প্রিয় সময় 9:20 সাড়ে 10 বজার এই সময়খিন তেখেতসকলে নিজের গাড়িত FM-ত টিউন করে আকাশবাণী গুৱাহাটীর এই অনুষ্ঠানটি শুনে যায়। গতি আপনাদেরকে আদরণি জানাইছো। রেডিও সেটত যখন শুনে আছে তেখেতসকলক আদরণি জানাইছো, কারণ আমি ফেসবুক পেজত যখন সংযুক্ত হয় তেখেতসকলক আমি অনুষ্ঠানটির মাজত বিচারি পাও। কিন্তু যখন আমার রেডিও সেটত শুনে থাকে বা অ্যাপত শুনে থাকে, তেনেকা যখন শ্রোতা আছে তেখেতসকলের আমি নামসমূহ সাধারণত ইয়াত উল্লেখ নকরো। তেখেতসকলে কেতিয়াবা সেই কথা লৈ দুঃখ করে, কিন্তু আপনাদের জানাও যে আপনাদের প্রত্যেকগী শ্রোতাই আসলতে আমার অতি আদরের। ডিম্পল বরগোহাঁকে আমি অনুষ্ঠান পিন করবলে অনুরোধ জানাইছো, যাতে এই অনুষ্ঠানটি যাতে আমার সকলে উপভোগ করে, কারণ অন্য আপডেটতকৈ উপরত প্রভাতী তরঙ্গটি থাকবে লাগবে, তেতিয়া সকল শ্রোতাই অনুষ্ঠানটি পাব। আর আপনাদের এইখিনিতে একটা কথা জানাও যে আকাশবাণী গুৱাহাটীর অংশকালীন ঘোষ ঘোষিকার বাবে ইতিমধ্যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেছে। আর লিখিত পরীক্ষা হয়ে যাওয়ার পিছত 190 অসমিয়া ভাষার অংশকালীন ঘোষ ঘোষিকা হিসাবে কণ্ঠস্বর পরীক্ষা দিবলৈ উত্তীর্ণ হয়েছে। তেখেতসকলের কণ্ঠস্বর পরীক্ষা 13, 14, 15, 16 জুলাইত আকাশবাণী গুৱাহাটী কেন্দ্রত অনুষ্ঠিত হব। আপনাদের ইমেইল আইডিলৈ আমি মেইল পঠিয়াম, আর সোমবারে আবেলির পরলে আপনাদের আমার অনুষ্ঠানটি আমার এই পরীক্ষার বিষয়ে আমার যে ফেসবুক পেজ AIR গুৱাহাটী তাত আপনাদের অনুষ্ঠানটি আমার এই পরীক্ষার বিষয়ে সবিশেষ জানিবলৈ পাৰিব। 13 তারিখে কোন কোন পরীক্ষার্থী

0: যেটো মন যেটো সাইকোলজি বা যেটো আপনার মনের অবস্থা যেটো হেতু বহুতখিনি পৃথক থাকে আমার ডাঙর মানুষ হচ্ছে আর তারপরে শিশু কালটো এটা যথেষ্ট এটা মানে কমপ্লিকেটেড ফেজ এটা হয় যত লড়া ছোৱালী ডাঙর হয় গ্রোথ বা বিকাশ যেটো হয়ে থাকে আপনার গতি সেইকারণে শিশুর ক্ষেত্রে আপনার ট্রিটমেন্ট করা ওয়েটো বহুতখিনি মানে ডিফারেন্ট হয় তো আপনার এনেকুৱা হয় যে উল্লেখযোগ্য কথাটো হল যে শিশুর মুখর যেটো অবস্থা সেটোর লগত বহুত আপনার কথা তার লগত জড়িত থাকে যেনেকে লড়ার ছোৱালী সৰু লড়া ছোৱালী যেটো সেলফ এস্টিম যেটো মনের যেটো অবস্থা আর আটাইতকৈ ডাঙৰ কথা এইটো সময়ত আপনার পার্সোনালিটি ডেভেলপমেন্ট আর স্পিচ ডেভেলপমেন্টও হয়ে থাকে তো সৰু লড়া ছোৱালীর ক্ষেত্রে তার উপরই দাঁতত যেতিয়া আপনার আজিকালির দিনত আমার ভারতের দরে যিখিনি ইন্ডাস্ট্রিয়ালাইজিং বা যিখিনি ডেভেলপিং কান্ট্রি তাতে আপনার যথেষ্ট সংখ্যক বেশি কয় আপনার আমি যে সরুতে কিশোর মানে সরু অবস্থা যে আপনার দাঁতর কেরিজ যে আমি আর্লি চাইল্ডহুড কেরিজ বলেও কো বা বেবি বটল সিন্ড্রোম বলেও কো সেটা কিয় কো মানে আপনার ফিসত বুঝাম যে আমি আগবাড়ি যাম তো সেইটো হওয়ার ফলত আপনার মানে বহুত লড়া ছোৱালী আজিকালি সেইটো হওয়ার কারণটো হয়েছে মেইনলি যে ডায়েটটো বা খানার যেটো ব্যবস্থাটো সেইটো চেঞ্জ হওয়ার ফলত আজিকালি বহুতখিনি বেলেগ হয়েছে এই বস্তুটো সেইকাৰণে আপনার যেটো আর্লি চাইল্ডহুড কেরিজর বহুতখিনি হেৰিটো বাঢ়ি গৈছে মানে যেটো প্রেভেলেন্সটো বহুতখিনি বাঢ়ি গৈছে তো সেইকাৰণে আপনার দাঁতর ক্ষেত্রে যেতিয়া আপনাদের গমে পায় যে সৰু লড়া ছোৱালীৰ ক্ষেত্রে তেখেতসকলে যথেষ্টখিনি ভয় খায় আপনার হেৰিটো না থাকে সৰু লড়া ছোৱালী নাজানে গতি সেইকাৰণে বহুত লড়া ছোৱালী আগতে আমি হসপিটালত করতেও বহুতখিনি লড়া ছোৱালীক বহুত মানে খরচ পাতি হয় তেতিয়া আপনার জেনারেল এনাস্থেসিয়া আন্ডারটো করবলগিয়া হয় সিচুয়েশন মূল লক্ষণটো মানে যেটো এইমটো আজির দিনত হেতু যাতে প্রিভেন্টিভ ওয়েট বা যেটো আমার প্রতিরোধমূলক যাতে ব্যবস্থাবিলাক সদায় আমি যাতে লব পাৰো কারণ সদায় আমার প্রতিরোধমূলক ব্যবস্থাবিলাকর বিশেষ তাত ভূমিকা আছে লড়া ছোৱালীর যেটো জীবনের যেটো মানে যেটো কোয়ালিটি অফ লাইফ সেটো সিগনিফিকেন্টলি সেটো বেটার হব পাৰে আৰু তার উপরই মানে আপনার লড়া ছোৱালী এইটো ডেভেলপমেন্টত বহুতখিনি মানে হেল্প করবলকে পারে গতি সেইকারণে আমার প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দেন কিওর সো সেটাই মোর ইন্ট্রোডাকশন এইটাই আমার ফুল স্টিমটোর নামে হয়েছে পিডিয়াট্রিক এন্ড প্রিভেন্টিভ ডেন্টিস্ট যত প্রিভেনশনটা আমার একটা বহুত গুরুত্বর ভূমিকা এটা পালন করে
1: হয় আসলতে কিবা এটা রোগ হওয়ার আগতে তাক যদি প্রতিরোধ করব পৰা যায় সেইটো আসলে বেশি ভাল যে কথা আপনি দন্ত চিকিৎসার ক্ষেত্রে আপনাদের যেটু করে আর দন্ত চিকিৎসার কথা পাতোতে শিশু আসলে প্রথমতে কিমান বয়সত বা কেতিয়া প্রথমবারের বাবে দাঁতর পরীক্ষা করাটো উচিত বলে আপনি ভাবে
0: চাওক যিটো আমাৰ সংস্থা কিছুমান আছে যিবিলাকৰ মানে ভিত্তিত আমি বস্তুবিলাক আমি এটা এটা প্ৰট'কল ডিচাইড হয় যেনেকে আপোনাৰ আমেৰিকান একাডেমি অফ পিডিয়েট্ৰিক ডেণ্টিষ্ট্ৰি আছে আমেৰিকান একাডেমি অফ পিডিয়েট্ৰিক্স আছে আৰু তাৰ উপৰি ইউৰোপিয়ান এছ'চিয়েশ্যন অফ পিডিয়েট্ৰিক ডেণ্টিষ্ট্ৰি আছে তেখেতসকলৰ যিটো মানে ৰিকমেণ্ডেশ্যন যদি আমি যদি চাওঁ তাহলে আমি রিয়েলাইজ করিম যে লড়া ছোৱালীর ফার্স্ট মানে প্রথম জন্মদিনটো এবছর হওয়ার আগে আগে ডেফিনেটলি লড়া ছোৱালীক দাঁতর ডাক্তরের কাষত আর অরেল হেলথ চেক আপর কারণে আপনার লই যাব লাগে তার কারণটো হয়েছে আপনার তেতিয়া ছয় মাহর পৰা আট মাহর ভিতর আপনার দাঁতবিলাক জাস্ট উলুয়া আরম্ভ করে আর আমি যদি আপনার সেইটো সময়তে আমি যেটো এন্টিসিপেট করব পাৰো যে লড়া ছোৱালীর গ্রোথ বা ডেভেলপমেন্টটো কেনেকে হব তার উপরই লড়া ছোৱালীর মানে কেরিজর রিস্কটো বা আপনার দাঁতত যেটো পোকে খোৱাৰ মানে রিস্কটো আছে নেকি তো সেইটো ওপৰত ভিত্তি করার কারণে সাধারণত আপনার ছয় বছর ছয় মাহর সময়তে লৈ আনিলে ভাল আর নহলে এবছৰৰ আগে আগে ডেফিনেটলি আপনাদের চেক আপ করাবই লাগে
1: হয় আমি যদি শিশুর সামগ্রিক বৃদ্ধি বা বিকাশের কথা লৈ যাও তেতিয়াহলে এই মুখখনের যে স্বাস্থ্য বা দাঁতর যতন এই বিষয়সমূহ আসলে কিমান গুরুত্বপূর্ণ
0: এইখিনি আমি এটা উল্লেখযোগ্য কথা যে এটো বহুতেই গুরুত্বপূর্ণ হয় কারণ আপনার শিশুর যেটো বিকাশত আপনার মানে আমার মুখ গহ্বরের একটা বহুতখিনি ভূমিকা আপনার পালন করে আর যেহেতু মাউথ ইজ দ্য মিরর অফ দ্য লাইক জেনারেল হেলথ সো এইকারণে আপনার লড়া ছোৱালীর ক্ষেত্রে যেটো সেই স্টেজটো এটা খুব ক্রিটিক্যাল স্টেজ এটা হয় যত আপনার দাঁতবিলাক ওলাই আছে জ সাইজবিলাকও আপনার

0: বাস বাস।
1: পৰাগমালা লাইভ অনুষ্ঠানটি শুনিলে আগবঢ়ালে জয়শ্রী ডেকায়।

0: শ্রোতাসকলে ওজাপালি শুনিলে নরেন্দ্র পাঠক আর সঙ্গীসকলের কণ্ঠত।
1: ৭৯ বছৰত আকাশবাণী গুৱাহাটী।

0: এক জুলাইত প্রতিষ্ঠার 79 বছরত প্রবেশ করিব উত্তর পূর্বাঞ্চলের প্রথমটো অনাতাঁর কেন্দ্র আকাশবাণী গুৱাহাটীয়ে।
1: বহুজনের হিত আর সুখর অর্থে অব্যাহত এই অনিরুদ্ধ যাত্রাক উদযাপন করার মানসে আপনার আমার সাদর আমন্ত্রণ।
0: 1 জুলাইর সন্ধ্যা 6:30 গুৱাহাটীর শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রর শ্রীমন্ত শঙ্করদেব আন্তর্জাতিক প্রেক্ষাগৃহত আকাশবাণী গুৱাহাটীর প্রতিষ্ঠা দিবসের বিশেষ আয়োজন
1: উপজা দিনের সুবাস।
2: পরিবেশিত হব নন্দিতা শর্মার কণ্ঠত লঘু শাস্ত্রীয় সঙ্গীত,
0: সুভেশ বসুর হাওয়াইন গিটারত লঘু সঙ্গীতর সুর,
1: আর কণ্ঠশিল্পী মঞ্জুস্তা মহন্ত গোস্বামীর সহ আলাপ আর গীত।

নামেতম কার্বি জাই মেকার জুলং বমলাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু আং ডেংপেন আদুসুকে পিনি কার্বি জাই মেকলং পেন লামজিরাং ডেং আরজুইক সেনাং আলামজিরলা বংকে নামপি নাম দু রংকাং কাপাথে আকেনা লাবাং সোপুথাক কেথান পঞ্জাবাং পানিরাম তিমু

To bini nampi namdur koson si iletum kapacan nangima laso alam te aputak etitini alam te. Asami setum kipu alam ta jume sendo gos takilehe manu takibo. Puason tak taksi karbi etum ta ki jume sen alam te isido lake ting pi erong anam ninut do bo alam te. Jume sen asalam te along pen kacirap dundu u. Lason tak taksi So mindara long ke do prong amunit akhaya tum ang bong sitame theng pi theng prang aputhak kapas alam the do tahai lahai hui amunit akhaya tum pen kabonda asalam theke pirthe adang pi along theng pi theng prang nam pi nam dur ke do ek nangji la pen akenang sot vek lo pirthe adang along munit akhaya tum aphan কেথে তান ইংনাম পেন আলি কেলং আপুঠা কাপাচিনি আফান পিয়থে আডাং কেলং পনকে টেমন টিভি আলি এনভাইরনমেন্ট বেনিফিট পুলো পাংরম পেট কেথে তান আকাম কেবাংকে ল্যাং চার্টিং চেন হাইড্রোলজিক সাইকল লংলি কেরাইকম টেমন কাচেলার ওয় পেন কেপাজক লাপেন পিয়থে আডাং ঠেং পিয়ালং তেমন টিভি কাপ্রেক বন হাকো হুট মাতে আজির ডিংল্যান্ড আর্মি পেন নন পিনি আর্মি আংবং ল্যাং দাম পাচিং বার লোতে পিয়ঠে আডাং ঠে পি পেন ঠেং পি ঠেং প্রাং নাম পি নাম দুর আফাই জুম পিক খানজাং লো লাহাই আর নিবাং সি মুনিত আখাই আতুম পেন ঠেং পি ঠেং প্রাং কাপাবির পন নাং বং আঠে কে মুনির তুম কেরেং জি আফান সক সাং পেন চেং লক কাপ্রেক কাপ্রেক আঠে সেরে ঠে কুম্বং আকেনাং সত আসন আমুং আহরমু হেই হুইকে কারচেজি আফান লং লি আডাং কেপামান হেম কিম হেম রাক পেন চেং লক নিয়েছে থরজি আফান ঠেং আকেনাং সত লাসি হাকু অপর হুট পেন নন পিনি আমি আনকে পিয়ে ঠে আডাং ঠেপি আলং মুনিত আফায়

0: নানাতুন জাই মেকার জুলং বামলকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহুয়াং রেংপেন কার্বিজাই মিলংপেন নানাতুন কার্জু বামলকে পিনি আলাম জিরাং রেং লংপেন নামপি নন্দুর আংকাং কাপাথে আকেনা লাবাং সোপুথাক কেতাম্পম পানিরাম তিমো তাংতে লাবাং সোপুথাক লামজির কিজুত আং রেং আর্জু পন্থু ইকসেনা
1: নাংমান দেরলো মনি দেখায় তুম কেরে ই নাংজি আফারমান চুটিকি চৌং হয় আফান লংলেয়া দাংকে কেনাং সট রেগ লাসি পিরথে আদাং আলং প্যান নামপি নামডু ঠেংপি ঠেংপ্রাং প্যানসি লংলেয়া দাং প্যাম্পামান নাং কক লাসন থাক থাকসি পিরথে আদাং আলং ডু আন কেরেং এপ আপি আতুং সিতামে

0: ঠেং পি ঠেং প্রাং নামপি নামডোল লাংরয় লাংজেং তালু হেই হুই আলংসি চেপাচং নাংবেক বন্তা ননকে পিরথে আডাং বেন ইং নাম মাতে নামপি নামডুর আফাই নাংকিভির বম আজয় নেই মুনি ডাকাই লাপেন পিরথে আডাং থেপি আলং কেদো কেরেং আপি আতুম আন আফান কেঠে তান আকাতরা নাংডু বমলো মুনি ডাকাই আতুম পেন দেডলে পিরথে আডাং পেন নামপি নামডুর ঠেংপি ঠেংপ্রাং আফাই নাংকিভির বম চটকালি পিয়ঠে আতিবি পেন্তা নাংকিভির বম আং ঠেকডো লাকে ইংনাম নি কিছু ফরেস্ট ফেয়ার ইংলং আলং লিগ নাংকাংরাই লাপেন কাপড়ে কাপড়ে আসন পেন সিতামে ইংনাম আফাই নাংজুম বমলো লাসি নন পিনিয়ানকে লাহে আমুনিত পেন চেংলক কাপড়ে কাপড়ে আলামঠে পেন আকে নাং সব তাং আং নাম আফাই আজু পুঠত ঠেংপি ঠেংপ্রাং কে এ কেসম পেন চেংলক নামপি নামডু মাতে ইংনাম আফাই আকেবাদ পন লেথত জি আফান পিরথে আডাং থেপি কেডু আমুনিত আখ্যায় আতুম পেন সিতামে ক্লেম পন বর ই পন ঠুবেক নাংপো লাসি দনাতুম পিনিয়ারনি আনকে ইলিতুম কাচিংহন নেই আকার বিয়াংলং আংকাং আলং লে আদাং থেপি পেন্তা ঠেংপি ঠেংপ্রাং আনামপি নামডুর লাংরয় লাংজেং আফাই নাংজুম্বম আসমসি ইলিতুং কাদো কাবে কামাথা আক্লং পেন লে ঠেকসের আদাংফু আতুম আনকে চিনি পামে কাল বনসিতামে নন পিনিয়ারনি মাতে আজাহাক আমনি দাতুম আবাং লাসো আলামথে কাচিনি নে আবাংফু আফান্তা দোপিগলাং ইলি সো কার্বি আখায় আতুম পেন কেপাস আলামথে দুন আলাম আসন আলুক্রাক্রাক আঠে চলংডাপ লাসন আসা লামথে আসন থাক থাকসি আজাহাক আসো কার্বি আবাংফু আতুম পেন সিতামে মুন্থি থে মুনলাংলে পেন লে মেন মেন জংজুং আলে কাচু পালংজি আফান নামপি নামডুর আফাই পাবির পন বমলো লাপেন ননপুয়ানতা পাবির পন বমলাং লাসি কিরিপ আলামথে পেন নেলি কিপু দাম আলামথেকে ইলি কার্বি আখ্যায় আতুম তা চোকলেম চোদাম আহিন এ অত ইদুর চেলার পন রা ঠেংপি ঠেংপ্রাং লাপেন নামপি নামডুর আফাই কেপাবির পন আশায় ইংটন বেগ নাংপো লানসি মু নমফি নাং কিঠুর দুনি আউবি কিমিয়া তুমা ফান সিতামে কেরেং জিয়া তোবার মাতে ওয়ারসাই পিঠেক লাসি সোলাংডো কার্বি আখাই দোয়ান ইলিতুম কাদো কাবে আনতা ইং নাম আলংলি আদাং কেপাচান পন থুবেক জি আফান লে বর ই পন হুর নাংপো ইং নাম আবে পুলোতে পিয়থে আজাত আসন সিতামে ইলিতুম আফান আলি লং লেল ইংনাম কেডু পেন মুনি তাতুম আঞ্চৎকালি ওটেক বসু ফিজু কারলে লাপেন ক্লিপলি পিও আনতা আকেনাং সৎ লাসি লাহাই আপি পেন ইলিতুম ঠেংপি ঠেংপ্রাং মুনি আতুম পেন তা কাচির আবদুন্দ লাসি ইলিতুম লাহাই আফান তা রায় কম পন ঠেক নাই পিনি নিলি লাংসি লামঠে থানে চল
1: লাপান পরপিনি লামজিরাং রেং লং পেন নামপি নামদুরাং কাং কাপাচানা কেনা লাবাংস পথাক নাং দুম পানিরাম তিমুং পেন কেটান পন লামজির আর জুই ক্লং টাং লো বাংস লামজির রাজাং দুম আকাশবাণী গুয়াহাটি মহাবাহু আং রেং লং পেন আফ্রাংসিতামে কেরট কাপার জুপন টাং লো আদুন্তুকে কার্বি আজাই মেকালং পেন পিনাপ কেরট কাপার জুপন জিয়া পথাকলে পিনি পেন চেঠান পন ইকমেক সেনা পিনাপলাকে ভসি কচিক্লু নিফাইং কয়রা ট্রকসি ভমটারনি কার্বি হাজাই মেঘলং পেন পিনাপ নাং দিতুম আপ্রাংসে বাংকে আর নিভাং আসন বীরটা আর জুইগলং ইকজি বীরটা পেনা ফিজং পিনি আসারলাম থে পলং পেন পিনাপ নাং দিতুম সারলাম থে সিতামি আর জুইগলং ইকজি বাংসরে পেনাফি আসন সন কেনাং সদালাম জির কেরট কে পার্জুপন পেনাফি পিনা

লুণ্টে থাকান ঢেঙা লং পেন আদুন থা লুঞ্জির আর্য পন থুই সিনাং কিলুন পন ধন সিং তেরন লাপেন বাড়ি রং ফারপি আলু নালাম থে করপি হানরি বং তাংটে আর্য সিনাং লাবাং সলুঞ্জির

নানা তুমজির কার্যালম বামলাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার্বি হাজাইমে বিম লুন চেথাক আংপেন আধুন্থ লুঞ্জির নানা তোমান পার্চুপনিক প কিলুনপন সুরেন বে ইলাপেনকে অর্পনা ক্রপিপন কিলুনপন আলুন লামথে সেংবে কেহাক ট্যাংটার জিগসিনাং লামাংসা লুঞ্জির

6:40 জ্যোৎস্না বেগম আর লগরিয়া সকলে গোয়া জিকির, 7:00 নিয়োগ বাতরি, 7:05 এটি বৃন্দ গান, 7:20 আকো শুনোয়া হক, 7:30 ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 বতরা দিল্লি কেন্দ্রের পর রিলি করে শুনোয়া হব। সাত বাজি 35 মিনিটত পূবালীর সুর অনুষ্ঠানত প্রবীণ রাভা আর লগরিয়া সকলে গোয়া রাভা গীত শুনবলে পাব। 7:45 দীনবন্ধু চহরিয়ার কণ্ঠর আধুনিক গীত, 8:02 উপন্যাস পাঠ অনুষ্ঠানত দিলীপ ফুকন রচিত উপন্যাস জলপদুমর পানসৈর আজি ষষ্ঠ খণ্ড, পাঠ আর প্রযোজনা ঋতুপর্ণ দাসর। আঠ বাজি কুড়ি মিনিটত সারদাকান্ত শর্মার ইংরাজী কথিকা

এন মাধৱ রাও আর ডি পি খৈতান। সমাজবাদী, ধর্মনিরপেক্ষ আর ঐক্য শব্দকেইটা 1976 চনৰ সংশোধনীৰ দ্বাৰা সংযোজন কৰা হয়। 1976 চনৰ সংবিধান সংশোধনীক 42তম সংশোধনী বুলি জনা যায়। সার্বভৌম, সমাজবাদী, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, গণরাজ্য এই শব্দকেইটা প্রস্তাবনার আটাইতকৈ গুরুত্বপূর্ণ শব্দ। আমেরিকা যুক্তরাষ্ট্রর গৃহভূমি। ভারতের সংবিধানত যুক্তরাষ্ট্র শব্দটো ব্যবহার করা হোৱা নাই, তার পরিবর্তে প্রথম অনুচ্ছেদত রাজ্যসমূহর সংঘ ইউনিয়ন অফ স্টেটস বুলি কৈছে। ভারতের সংবিধানত যুক্তরাষ্ট্র আর একাত্মক সরকারের দুর্বিধ বৈশিষ্ট্য থাকার বাবেই ভারতবর্ষক অর্ধ যুক্তরাষ্ট্র বলে কোয়া হয়। ভারতের সংসদীয় গণতন্ত্রের ধারণা ইংল্যান্ডের সংবিধানের পর ধার করা হয়েছে। এটা আমি পাঠের পর কেটামান অতি চমু উত্তরের প্রশ্ন আলোচনা করু। প্রথম প্রশ্ন, 1945 চনত অনুষ্ঠিত হওয়া নির্বাচনত ইংল্যান্ডের কোনটো দল জয়ী হয়েছিল? উত্তর, শ্রমিক দল। প্রশ্ন, কেবিনেট মিশন ভারতলৈ কেতিয়া আহিছিল? উত্তর, 1946 চনৰ মার্চ মাহত। প্রশ্ন, সংবিধান সভার প্রথম সভাপতি কোন আছিল? উত্তর, ডক্টর সচিদানন্দ সিনহা। প্রশ্ন, যুক্তরাষ্ট্রর গৃহভূমি বুলি কাক কোৱা হয়? উত্তর, আমেরিকা। এটা কেটামান চমু উত্তরের প্রশ্ন লওয়া। প্রশ্ন, ব্রিটিশ সরকারে কেবিনেট মিশনক কিয় ভারতলৈ পঠিয়াইছিল? উত্তর, পরিস্থিতি অধ্যয়নের বাবে ব্রিটিশ সরকারে কেবিনেট মিশনক ভারতলৈ পঠিয়াইছিল। প্রশ্ন, সার্বভৌম মানে কি বুঝা? উত্তর, সর্বোচ্চ ক্ষমতা। ছাত্রছাত্রীসকল, ভারতীয় গণতন্ত্র পাঠটির পর বিভিন্ন ধরনের প্রশ্ন আহিব পারে। তোমালকে পাঠটি খরচি মারি পড়িবা। পাঠটো ভালদরে পড়িলে যিকোনো ধরনের প্রশ্নের উত্তর তোমালকে সহজে করিব পারিবা। দশম শ্রেণীর ছাত্রছাত্রীসকল, তোমালোকর সমাজ বিজ্ঞানের রাজনীতি বিজ্ঞান খণ্ডর ভারতীয় গণতন্ত্র শীর্ষক পাঠটি আলোচনা করা হল। তোমালোকর বাবে পাঠ যুগুতাই দিলে যোরহাটর জগন্নাথ বড়ুয়া বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপিকা ডক্টর জলি বরঠাকুরে। আজিলে আমার সময়ও হয়ে আহিল। তোমালোকক পুনৰ প্রীতি আর শুভেচ্ছা জানাই আজির অনুষ্ঠান ইমানতে সামৰিছো।

0: মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কালি জাপানের রাষ্ট্রদূত কেইশি অনুর সহ টেলিফোন যোগে কথা পাতে। এই আলোচনা জাপানের রাষ্ট্রদূতগুলি ভারতের এক্ট ইস্ট নীতির অধীন সহিত চলি থাকা অংশীদারিত্ব সহযোগিতা অধিক সুদৃঢ় করার প্রতিশ্রুতি দোহারে। ইলেকট্রনিক্স, সেমি কন্ডাক্টর, আন্তঃগাঁথনি, উৎপাদন, উদ্যোগ আর উদ্যমশীলতাকে ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্র পারস্পরিক সহযোগিতা অধিক বিস্তৃত, গতিশীল আর ফলপ্রসূ করে তুলবলে সহমত প্রকাশ করে। জনসাধারণের বাবে অধিক বিনিয়োগ, উদ্যোগ আর অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করার বাবে জাপানের উদ্যোগ প্রতিষ্ঠান সমূহের সহ অধিক ঘনিষ্ঠ সহযোগিতা গড়ি তুলবলে রাজ্য সরকার আগ্রহী বলে মুখ্যমন্ত্রী কথোপকথনের সময় প্রকাশ করে। রাজ্যের 12খন জেলাত পরহিলে বড়ো, গারো, মণিপুরী আর মার মাধ্যমের বাবে বিশেষ টেটর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হব। নিম্ন আর উচ্চ প্রাথমিকর হবলগীয় এই পরীক্ষার বাবে পরীক্ষার্থী সকলে এডমিট কার্ডের সঙ্গে যিকোনো এখন ফটোযুক্ত পরিচয়পত্র যাব লাগিব। ইয়ার উপরি পরীক্ষার্থী সকলে পরীক্ষা কেন্দ্রের ভিতর মোবাইল ফোন, ডিজিটাল ঘড়ি অথবা কোনো ধরনের ইলেকট্রনিক সামগ্রী নিব নোৱাৰিব বুলি রাজ্য প্রাথমিক শিক্ষা সঞ্চালকালয়ে নির্দেশ জারি করেছে। অসম রাজ্যিক বিদ্যালয় শিক্ষা পরিষদের অধীন হবলগীয় এই বিশেষ টেটর লিখিত পরীক্ষার বাবে গুৱাহাটী আরক্ষী আয়ুক্তালয়ে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারার অধীন কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে। পানবজার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র 100 মিটার ব্যাসার্ধর ভিতর অকর্তৃত্বশীল লোকের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। শোণিতপুর জেলার এই পরীক্ষা স্বচ্ছ আর নিকাভাবে পরিচালনা করার বাবে জেলা প্রশাসনে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। পরীক্ষা অনুষ্ঠিত হবলগা জেলাখনের পিএম শ্রী তেজপুর কলেজিয়েট উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের 100 মিটার ব্যাসার্ধর ভিতর ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 ধারা জারি করা হয়েছে। জেলা দণ্ডাধীশে জারি করার নির্দেশ অনুসরি এই পরীক্ষা কেন্দ্রত অকর্তৃত্বশীল ব্যক্তির প্রবেশ নিষিদ্ধ করার ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি করাত বাধা আরোপ করা হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত আজি আন্তর্জাতিক মাদক দ্রব্যর অপব্যবহার আর অবৈধ সরবরাহ বিরোধী দিবসের সংগতি রাখি ভিন ভিন কার্যসূচীর আয়োজন করা হয়েছে। মাদক দ্রব্যর অপব্যবহার ক্রমান্বয়ে গোলকীয় প্রত্যাহ্বানলৈ পরিণত হয়েছে। মাদক দ্রব্যমুক্ত এখন সমাজ গড়ার লক্ষ্যে গ্রহণ করা কার্যব্যবস্থা অধিক শক্তিশালী করার উদ্দেশ্যে এই দিবস পালন করা হয়। এই বছর এই দিবসের মূল বিষয়বস্তু হয়েছে বিশ্ব ড্রাগস সমস্যা, নিরন্তর সমস্যা, নতুন প্রত্যাহ্বান, উদ্ভাবনীমূলক সমাধান। দিবসের সঙ্গে সংগতি রাখি দক্ষিণ হালমারা মানকাছর জেলায় আজি মটরসাইকেল শোভাযাত্রা উলিওয়া হয়। জেলা আয়ুক্ত রাহুল কুমার গুপ্তা, জ্যেষ্ঠ আরক্ষী অধীক্ষক আর শীতল কুমার এই রেলীত অংশগ্রহণ করে নিচাজাতীয় দ্রব্যর অপব্যবহার রোধ আর নিচামুক্ত সমাজ গড়ার সকলের প্রতি আহ্বান জানায়। বজালি জেলার সকল সরকারি আর বেসরকারি বিদ্যালয় এই উপলক্ষে বিশেষ কার্যসূচী গ্রহণ করা হয়। বিদ্যালয় ছাত্র ছাত্রীসলক নিচাজাতীয় দ্রব্যের আঁতরি থাকি সমাজ তথা নিচামুক্ত গ্রহার বাবে সজাগতা সৃষ্টির সংকল্প গ্রহণ করা হয়। আন্তর্জাতিক মাদক দ্রব্য অপব্যবহার আর অবৈধ সরবরাহ বিরোধী দিবসের দিনা আজি শিবসাগর আরক্ষী প্রায় 13 কোটি টাকা মূল্যর ভাং আর অবৈধ বিদেশী সিগারেট জেলাখনের রজাবাড়ীস্থিত সুকাফা চিকিৎসালয়ের চৌহদত নষ্ট করে। জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ আর আবকারী বিভাগের সহযোগত আয়োজিত কার্যসূচী জেলা আরক্ষী অধীক্ষক পাপড়ি চেতিয়া উপস্থিত থাকি যুব সমাজক মাদক দ্রব্য সেবনের আঁতরি থাকি আহ্বান জানায়। ওদালগুড়ি জেলাতো আজি জেলা প্রশাসনে 2023 মে মাহের 2025 চনলকে জেলাখনের বিভিন্ন ঠাইত অভিযান চলাই জব্দ করা প্রায় 65 কোটি টাকা মূল্য মাদক দ্রব্য নষ্ট করে। কাছাড় আরক্ষী আজি এই দিবস উপলক্ষে শিলচর শহরত একটা সজাগতা শোভাযাত্রা উলিয়ায়। নিচামুক্তি ভারত অভিযানের সংগতি রাখি মাজুলী আরক্ষী প্রশাসনের উদ্যোগত আর রাজ্যিক মাদক দ্রব্য নিবারণী পরিষদের সহযোগত আজি উজনি মাজুলীর খেরকটিয়া মহাবিদ্যালয়ত ড্রাগস বিরোধী এখন সজাগতা সভা অনুষ্ঠিত হয়। সভাত মাজুলী জেলা অতিরিক্ত আরক্ষী অধীক্ষক রাজশ্রী ধনদিয়া, নতুন বজার আরক্ষী চকীর ভারপ্রাপ্ত বিষয়া কুলদীপ রায়, মাদক দ্রব্য নিবারণী পরিষদের বিষয়ববীয়সকলে মাদক দ্রব্য নিবারণ আর ইয়ার হব পড়া ক্ষতির বিষয়ে ভাষণ আগবায়।
1: মাজুলী জেলা প্রশাসনের তরফের সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এডিশনাল এস পি বাইদেউ মাজুলী উপস্থিত আছে। আর আজি এই অনুষ্ঠানট আমার ছাত্র ছাত্রী সকল 100% উপকৃত হয়েছে বলে আমি কম। আর যে আমার এই অঞ্চলটলে আহিছে নয়াবজার অঞ্চলত বিশেষ ধরনের বিভিন্ন ধরনের ঘটনা সংঘটিত হয়ে আছে বা হয়ে আহিছে, এই সকলখিনি ক্ষেত্রে আমার ছাত্র ছাত্রীসলক আমি অতি সুন্দরক নিজের জীবনের অভিজ্ঞতা

0: যেটো কণীটো খোলাকে ব্যবহার হেতু বিচার ব্যবহার করব নিবিচারে, কিন্তু কণী যেটো পরিশোধন করা প্রক্রিয়া সেই কথাটো পলিপেলা সকলে একেবারে বিশ্বাস করব নখোজে। মই ভাবো এতিয়া আগর কালটো বেলেগ আছিল, এতিয়া যেটুকে জলবায়ু যথেষ্ট পরিবর্তন হয়েছে, এতিয়া যেনেকে মানুহ আমি বেমারের প্রতি বেশিকে আগবাড়ি গৈছো বা বেমার বেশি হবলৈ লৈছে, পলু ক্ষেত্রতো সেইটো হয়েছে। গতি আগর পদ্ধতির যদি আমি পলুপলা সকলে যদি আগর পদ্ধতিতেই যদি কণী বনাই পলু পুহি থাকে, তেতিয়া হয়তো এই যেবিলাক জলবায়ু পরিবর্তনের লগত যেটো সমস্যা তার লগত মোকাবিলা করবলৈ সুবিধা পাব। গতি পলুপলা সকলে মই অনুরোধ করো তেখেতসকলে যাতে এই বৈজ্ঞানিকভাবে যেবিলাক পদ্ধতি এতিয়া দিয়া হয়েছে, যেনেকে কণী পরীক্ষা করব লাগে, কণীটো হওয়ার পিছত পরিশোধন করব লাগে, বা পলু লগার আগতে পাতখিনি হোক বা গছখিনি হোক সাফা করে লব লাগে, গতি সেই কথাখিনি যাতে তেওঁলোকে মানি চলে মোর বিশেষকৈ পলুপলা সকলের সেটা একটা অনুরোধ।
1: তো তেতিয়াহলে আমি গতি এই যেখিনি বর্তমান সাইন্টিফিক বা বৈজ্ঞানিক পদ্ধতি যেখিনি আছে তেওঁলোকে প্রত্যেকে সেটা পালন করব লাগে। তার মাজতো আমি আমার শ্রোতাসকলক বা আমার কৃষকসকলে এটা কই থাকো যে আমার যেহেতু জলবায়ু পরিবর্তন হয়েছে, গতি জলবায়ু পরিবর্তনত কেনেকুৱা ধরনের গছ বা আমার যে চুম গছে হোক বা চোয়ালু গছে হোক যেটো জলবায়ু পরিণতির ভাল প্রডাকশন দিব পারে, গতি তেনেকুৱা ধরনের কাম চলি আছে। তারপর আমার যে আপনি আগতে কোৱাৰ দৰে ধৰক আমার টাইমটো অকমান চেঞ্জ কৰি দিব লাগিব, যদি গরমৰ হয় অকমান পাছুৱাই দিব লাগিব বা এপ্রিল মাহ অকমান আগুৱাই আহিব লাগিব, গতি তেনেকুৱা ধরনের আমি কৰিব লাগিব। কিন্তু ইমানখিনি আমার কৃষকসকলের মাজত প্রত্যাহ্বান আছে, প্রত্যাহ্বান থাকলে কেতিয়াবা এনেকুৱা হয় যে তেওঁলোকে রেশম শিল্পটো কৰিবলৈ অকমান অসুবিধা পায় যে এৰি দিম নেকি, তেনেকুৱা ফিল এটা হয়। কিন্তু তথাপি মই এটা নতুন শব্দ এটা ইয়াতে আহিছে আমাৰ যিটো কার্বন ট্রেডিং, এই বিষয়ে আপুনি অকমান কিবা অলপ কব নেকি? মই যিটো জানো ধৰক যদি তেওঁলোকে প্লান্টেশ্যন বা তেওঁলোকৰ ঘৰত যদি চুমনি এখন থাকে তেওঁলোকে একো নকৰাকৈ পয়সা এটা পাই থকা সম্ভাৱনা আছে, গতিকে এই বিষয়ে অকমান আপুনি বহলাই কৈ দিব।
0: এইটো আচলতে এটা একেবাৰে নতুন ধাৰণা, আগতে হয়তো এই কথাটো আমাৰ ৰাজ্যত অহা নাছিলেই, নতুনকৈ আহিছে। এইটো হ'ল কাৰ্বন ট্ৰেডিং বুলি কওঁ, মানে আমাৰ যিবিলাক এতিয়া নতুনকৈ যেনেকৈ আমাৰ অসমত যেনেকৈ এতিয়া ফেক্টৰী হ'বলৈ লৈছে, ফেক্টৰীবিলাকে যিটো কাৰ্বন ডাই অক্সাইড প্ৰডাকশ্যন কৰে, নিষ্কাশন কৰে, সেইটো কেনেকৈ সহন কৰে। আমাৰ গছবিলাকে আমি জানোৱে যে সেউজীয়া গছ গছনিয়ে কাৰ্বন ডাই অক্সাইডটো সহন কৰে অক্সিজেন উলিয়ায়। এতিয়া নতুন কথাটো আহিছে যে আমি যদি গছ লগাওঁ আমাৰ গছখিনিয়ে কিমানখিনি কাৰ্বন সহন কৰিলে আৰু সেই কাৰ্বনখিনি নিষ্কাশন কৰা যিবিলাক ফেক্টৰী আমাৰ অসমত বা আমাৰ দেশত আছে তেওঁলোকৰ পৰা আমি এটা পয়সা এটা পাবলৈ সক্ষম হম, কারণ তেওঁলোকে প্রডাকশন করা কার্বনখিনি আমি সহন করে আছো আমার গছর জড়িয়াতে। এই ক্ষেত্রে মই পরিবাহকলক জানাব বিচাৰো যে এটা একটা নতুন ধারণা, আর এই ধারণাটো হল যে যেটো সুদেশ বাবু আপনি কলে যে গছখিনি থাকিলে একো নকৰিলেও এই কার্বন যেটো তেওঁর গছখিনি সহন করলে আর পরিবর্তন করলে এটোর পরে কার্বন উৎপন্ন করা হেৰি ফ্যাক্টরি বিলাকর পরাই বা কোম্পানী বিলাকর পরাই এটা পয়সা পাব পারে। গতি এইটো কিছুমান রাজ্যত ইতিমধ্যে আরম্ভ হয়েছে আর অকন ধারণাটো এটা অসমত যেহেতু আহিছে, গতি মই পলুপলাসকলক এটা নতুন পসিবিলিটির কথা কব বিচাৰিলোঁ এইটোৱে যে তেওঁলোকে গছখিনি থাকিলেও এই কার্বনের সহনের পরাই তেওঁলোকে এটা পয়সা লাভ করব পারে, অলপ সহজ বেনিফিট লাভ করব পারে।
2: মোৰ চুমনিখিনিয়ে জলবায়ু বিশুদ্ধ করাত প্রত্যক্ষভাবে সহায় করেছে,
0: সহায় করেছে,
2: গতি মই তার বিনিময়ত মই পলু নুপুহিলো, গতি মই যেহেতু এজ এ হল গোটেই জলবায়ুর বিশুদ্ধ করাত মোৰ সহায় করেছে, গতি গভর্নমেন্টে হোক বা কোম্পানি হোক যোনে জলবায়ু লেতেরা করে আছে বা হেৰি কৰি আছে তেওঁলোকৰ পৰা মই এটা ক্ষতিপূৰণ পাব লাগে,
0: পাব পাৰে, পাব পাৰে। সেইটো ধাৰণাটো ইতিমধ্যে আহিছে,
1: হয়তো আমাৰ কৃষকৰ কাৰণে এটা খুব ভাল লগা কথা হ'ব, কাৰণ তেওঁলোকে যদি কিবা কাৰণে পলু পুহিব যাওঁতে মুগা পলু পুহিছে ধৰক, কিবা কাৰণে পলুখিনি মৰি গ'ল বেমাৰৰ কাৰণে হওক, বৰষুণৰ কাৰণে হওক, বতৰৰ কাৰণে হওক, তেতিয়া তেওঁ তাত যদিও লোকচান হয় তেনেহ'লে তেওঁ অনলি গছখিনি ৰাখি থোৱাৰ কাৰণে, যিহেতু এজোপা ডাঙৰ গছ তেওঁ বহুত কাৰ্বন তেওঁলোকে শোষণ কৰি ল'ব, গতিকে সেইটো কাৰণে তেওঁ এটা হয়তো মাহিলী এটা পইচা পাই থাকিব, দৰমহা বুলি নকওঁ কিন্তু পইচা এটা পাই থাকিব যিটো এটা এডিশ্যনেল ইনকাম।
0: পদ্ধতিটোর এই ধারণাটো যেতিয়া বহুল প্রসার হব আর এটো যেতিয়া এটা ইমপ্লিমেন্টেশন স্টেজলৈ আহিব, এটো যেতিয়া মানে রাইজর মাজত জনাজাত হব, নিশ্চয়কৈ আমি তেতিয়া হেতু সেই ধরনের এটা মানে আয় আমি পাব পাৰিম।
1: হয়তো যদিও এতিয়া হোৱা নাই, এবছৰ দুবছৰ হয়তো নহব পাৰে, তিনি চাৰি বছৰ বা নেক্সট ফাইভ ইয়ার্স ডেফিনেটলি হব, এইটোৰ কাৰণে নিশ্চয় এই ব্যৱস্থাটো আহিব আর ইমপ্লিমেন্টেশনও হব আর আমাৰ কৃষকসকলে তাৰ কাৰণে এটা পইচা পায়।
0: সেইকাৰণে মই কৃষকসকলে এটা আহ্বান জনাও যে আপোনালোকে গছপুলি যিমান পাৰে এতিয়া লগাও যাতে দুই তিনি বছৰত এই যিটো লাভ এইটো পাব পাৰে।
1: আজি আমার অল্প সময় কমে হয়ে আছে, ইমান ডাঙর একটা বিষয় খুব কম সময়ের ভিতর আলোচনা করা সম্ভব নহয়। আমার দুইজন আমার সমল ব্যক্তিকে আমি

0: অনুষ্ঠানত সেয়া আছিল পারবিন সুলতানা, গীতিকার পুরুষোত্তম দাস। আকৌ শুনো আহক অনুষ্ঠানটি, আজিলৈ ইমানতেই অন্ত পৰিল।
1: বেমার ভাল হওয়ার পর বর ফুটনি দেখুন, তোর কথা তো কি?
2: নহব কিয়, হোমিওর চিকিৎসায় মোক নতুন জীবন দিলে যে।
1: তার মানে?
2: মানে তো হল হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান।
1: তাত কি হয়?
2: হেৰ নহয় কি, যক্ষ্মা রোগ ধরা পেলোয়া, মাতৃ শিশু তথা সাধারণ বহির্বিভাগ, সুলভ সরকারি হারত ঔষধ প্রদান আর পরীক্ষার লগতে বিনামূলিয়া পরামর্শ। আর তোর যদি বিপিএল কার্ড আছে তেতিয়া হলে তো গাখিরতে মোহর খুঁটি।
1: মানে
2: তোর কারণে সকল বিনামূলিয়া আর জ্যেষ্ঠ নাগরিকর বাবে 50% রেহায়।
1: তেতিয়া হলে টনি মরাটো তোর এক্তিয়ার।
3: হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান, ভেটাপাড়া, গুৱাহাটী।
0: আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু, এতিয়া পূবালীৰ সুৰ অনুষ্ঠানত শুনক প্ৰবীণ ৰাভা আৰু লগৰীয়া সকলে গোৱা ৰাভা গীত।

0: আপনি যে স্যার আপনি শ্বিলংত কেতিয়া আহিল, তার একটা কারণ আছে। কারণটো হল মই এসিস্টেন্ট কন্ট্রোল হয়ে থাকতে আবু দেশের পুতেকে পরীক্ষাত নকল করে ধরা
1: পড়েছে। মানে
0: তেতিয়া আবু দেশে মোর ঘরত গিয়ে কইছিল যে মোর লড়াই নকল করেছে, ধরা পড়েছে, আপনি কি পারে কম শাস্তি দিবলগে। এনেকুয়া অভিভাবক মই লগ পোৱা নাই। এই পরীক্ষা যে নকল করা যে কমিটি আছিল, সেই কমিটিটো এসিস্টেন্ট কন্ট্রোলরে কন্ট্রোল করে, তাতেও এই ফাদার জোসেফ মেম্বার আছিল। মই তেওঁক কলো যে আপনি কি বিচারে, বলে না শাস্তি হোক, তা একেবারে কম শাস্তি হবলগে। বহুত অভিভাবকে যাই লড়া ছোৱালীৰ কাৰণে সপক্ষে কয় ফুলতে ধরছে, কিবা করেছে, এনে
1: করা
0: নাছিল। কিন্তু তেওঁকে প্রথম অভিভাবক পাইছিল মই যিজনে হেৰি কৰিছিল, সেই কথাটো মোক কিন্তু খুব আকৃষ্ট করলে। করে মই কলো মই যি পাৰো কৰিম। আৰু
1: আচ্ছা যিয়ে নহওক আৰু সেইটো সেনেকুৱাকে এটা কিবা সেইটো যোগেদি তেখেতৰ লগত চিনাকি হ'ল। গতিকে তেখেতক আপুনি তেখেতৰ ওচৰলৈকে গৈ পেলাই মাটিৰ লগত মাটিৰ কথাটো
0: তেওঁ কিন্তু যেতিয়া মই মাটিৰ কথাখিনি ক'লো তেতিয়া তেওঁ কৈছে বোলে মইতো আপোনাৰ ঋণ ঘুচিব লাগিব, চাওঁ বোলে কেনেকুৱা কি হয়। এজন মেজৰ তেওঁ খাচী বিয়া কৰাইছে জয়ন্ত পাহাৰৰ, তেওঁৰ লগত বন্দোবস্ত হৈছে, তেওঁ মানে শ্বিলঙত ছেটেল করব। গতিকে তেওঁ কিন্তু আজি টকা দিব অহা কথা চাওঁচোন, যদি টকা দিবা কিবা কারণত নাহে মই বেপারী বুদ্ধি এটা করিম বলে কই তেওঁ কৈছে ময়ো প্রার্থনা করো তেওঁ নাহক, আর বাইদেউকো কব প্রার্থনা করক নাহক। সঁচা হৈছে ৰাতিপুৱা 9টা বজাত পিছদিনা খবর দিছে গুডলাক স্যার আপনি আহক। মই গলো, তেওঁ তাৰমানে নাহিল মানুহজন, নাহোঁতে তেওঁ গৈ তেওঁৰ লগতে হেৰি কৰে গুডলাক ছাৰ আপোনাৰ হেৰি হ'ল। সেই সূত্ৰে কিন্তু মই শ্বিলঙত মাটি কিনি
1: ডাঙৰ
0: কথা, আৰু মাটি পাই কিন্তু নেহুত জইন কৰিয়ে মই ঘৰ কৰিছোঁ
1: তেতিয়া। মানে আমাৰ থলুৱা খাচী ছাত্র ছাত্রী বৰ বিশেষ নাছিলে, আপনি কলেন আরম্ভণিতে, আর হয়তো অঙ্কটো আরম্ভ হয়, এইবিল নতুনকৈ উঠি হওয়া ঠাইবিল হয়তো বিজ্ঞান অঙ্কর প্রতি লড়ছালী আগ্রহান্বিত নহয়। আপনি থলুয়া লড়ছালীক অঙ্কর প্রতি আকর্ষিত করার কিবা ব্যবস্থা ললেন?
0: মই করলোকে এই কলেজতে খাসি লড়া যা আছে ইতিমধ্যে পি ইউ আরম্ভ হয়েছে, আইএসসি উঠি গেল, পি ইউ পিউৰ পৰা বি এছ চি লৈ যি যদি খাচী ল'ৰা থাকে মই গণিত ল'ব দিওঁ আৰু মই স্পেচিয়েলি পঢ়াওঁ। সেইটো কিন্তু কাম কৰিলে, তাৰে এটা ল'ৰাই অৱশেষত গৈ তেওঁ গণিতৰ অনাৰ্চ ল'লে, মই নেহুত জইন কৰিও তাক কিন্তু মই সহায় কৰিছোঁ, আৰু সেই ফাৰ্ষ্ট ক্লাছ ফাৰ্ষ্ট হ'ল নেহুত ফাৰ্ষ্ট, সি এণ্টনি প্ৰফেচাৰ। সেইটো কিন্তু কৰিছোঁ। আৰু এটা কাম কৰিলোঁ, সেই সময়ত মেঘালয়ত এটা নিয়ম আছিল ছোৱালীবিলাকে মেট্ৰিকত গণিত ল'ব নালাগে। মোক ইতিমধ্যে মেঘালয় বোৰ্ডহঁতে মেম্বাৰ কৰি ল'লে, সেই মেম্বাৰহঁতে মই সেই কথাটো উঠাই দিলোঁ যে ছোৱালী হ'লেও কিন্তু মেথমেটিক্স ল'বই লাগিব, আৰু সেইটোৱে সহায় কৰিলে, যাৰ ফলত মই চাৰিজনী ছোৱালীক বি এছ চি লৈ মেথমেটিক্স পঢ়াইছোঁ। আৰু পিছত নেহুত ছোৱালী মেথমেটিক্সত ফাৰ্ষ্ট ক্লাছ ফাৰ্ষ্ট হৈছে খাচী ছোৱালী।
1: সেইটো আপোনাৰ কাৰণে এটা বৰ
0: সেইটো বৰ প্ৰেৰণা, আৰু সেইটো কিন্তু খাচী কমিউনিটিয়ে মোক
1: বুজিও পাইছে কথাটো,
0: বুজি পাইছে কথাটো একেবাৰে। ছেণ্ট এণ্টনিজ যেতিয়া তিনি বছৰ হৈ গ'ল, ইতিমধ্যে চেণ্ট্ৰেল এক্টতে

বাউটিস্তা নিউনিভার্সিটি ডিক্লেয়ার করলে করি যেটা ভাইস চ্যান্সেলর অপয়েন্টমেন্ট দিলে প্রথম ভাইস চ্যান্সেলর আছিল এজন সাউথৰ মানুহ বড় বিদ্যান হিস্ট্রির মানুষ আছিল এন্থনি কলেজত গিয়ে দেখিলে পিজি আছে নেহরুর একমতে পিজি থাকিব নয় করে ফাদারক প্রপোজাল দিলে যে আপনার ডিপার্টমেন্টটো মই লৈ লম তে ফাদারও সেটি এগ্রি করলে গতি মই পিজি সেলত আর দুটা অ্যাপয়েন্টমেন্ট লৈছিলো এজন খাসি হি সেকেন্ড ম্যাথমেটিক্সর MSc হি ইলেকশন খেলবলে চাকরি বাদ দিছিল গভর্নমেন্ট চাকরি বাদ দিয়ে ঘরত বহি আছিল তাক আনি মই ললো আর এটা আমার অসমিয়া লড়া সি বোম্বেত পড়ি রাখিছিল বড় ভাল লড়া তেজপুরের লড়া এটাও রিটায়ার্ড

0: ইলেকশন খেলবলে চাকরি বাদ দিছিল, গভর্নমেন্ট চাকরি বাদ দি ঘরত বহি আছিল। তাক আনি মই ললো, আর এটা আমার অসমিয়া লড়া, সি বোম্বেত পড়িও গেছিল, বড় ভাল লড়া, তেজপুরের লড়া, এটাও রিটায়ার্ড হল নেহরপা, তাক মই লৈছিল। সেই তিনিটা শিক্ষক মই সতি আর গণিত বিভাগটো
1: উত্তর পূব পার্বত্য বিশ্ববিদ্যালয়ের গণিত শিক্ষার
0: আরম্ভ। আমার পিছতে ইংরাজি আরম্ভ হয় দ্বিতীয় ডিপার্টমেন্ট। সেই দুটা ডিপার্টমেন্টে কিন্তু দুবছর তিন বছর চলিছে আর নাছিল। যে নহক গণিত এই অলপ আগতে যেটু কলো যে মই কিন্তু খাসি ছোৱালী বিচারি বিচারি আনি ছোৱালী কিন্তু চৌদ্দটা ছোৱালী মই খাসি ছোৱালীক এম এস সি পঢ়াইছো একেবারে। আর তাহাতক মই কথা দিছো যে মই তোমালোকও ঘরত শিকাম, তোমালোকে ভয় করিব নালাগে। সিহঁত কিন্তু দুর্বল হয় আসলতে। আর এনেই মেট্রিয়ার কালচারে মাতৃপ্রধান সমাজ, তো তাত ছোৱালীবিলাক কিন্তু লড়াতকে বেশি তিখর, এটু কিন্তু ঠিক। সেই মতে তেওঁলোকক আনি মই পঢ়াই আন্থনীত গৈ নেহু পালো। আর নেহুত তেতিয়া এই মাত্র এটাই ডিপার্টমেন্ট, গতিকে হেৰি নাই, কিন্তু তেতিয়াও মই লিখা কামটো কিন্তু বাদ দিয়া নাছিল।
1: আচ্ছা স্যার, আপনি এই গবেষণার মানে পিএইচডি করার কারণে সেই সময়তে আরম্ভ করলে নাকি?
0: নেহুত গলো, তার ঠিক দুবছর পিছত নেহুর ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট ফুল ফ্লেজেড হল। ফুল ফ্লেজেড হলে তেতিয়া প্রফেসরের পোস্ট লাগে, কিন্তু মই পিএইচডি নাই কারণে প্রফেসর হব নোৱাৰো। এই কথা এই কথাটি গৈ মই ভাইস চ্যান্সেলরক কলো, গতি মোক আপনি কিবা এটা ব্যবস্থা করে দিব লাগে। হেন সময়তে মোর আইআইটি ম্যাথমেটিক্সত কাম করা বন্ধু এজনক মই নিমন্ত্রণ করল লেকচার দিবলৈ। তেওঁ যেতিয়া আহিল প্রফেসর আর এস নন্দ বলে, আহতে তেওঁক মই কলো যে মই পিএইচডি করব লাগে, মই এটা যাম কেনেকে। বলে জানো কথা নাই, তুমি ডেপুটেশন লওয়া, সিটো সেন্ট্রেল ইউনিভার্সিটি, ইটো সেন্ট্রেল অনুষ্ঠান, একো কথা নাই, তুমি ডেপুটেশন লৈ আহা, মই তোমাক পিএইচডি করাই দিম। সেই সুযোগটো পালো, পাই গৈ মই ডেপুটেশনত যাওঁ। ডেপুটেশনত গৈ আইআইটিত মই পঢ়াবলগীয়া হৈছে ডেপুটেশনত যোৱাৰ কাৰণে, আৰু এই গৱেষণাত ক্লাছো লওঁ, কাৰণ ডেপুটেশনত গেলে কৰিবই লাগিব। আৰু দৰমহা মই পাই আছো, গতিকে কথা নাই। আর তেতিয়া কিন্তু আইআইটির দরমাহা ইউনিভার্সিটিতে বেশি আছে,
1: অকমান গবেষণার বিষয় আর গবেষণার ক্ষেত্রে
0: সেইটো কথা লিয়ে আমার কথা। এই আর এস নন্দ অল্প বিখ্যাত গণিতজ্ঞ মানে কিন্তু ঢুকাইছে, তেও কিন্তু একটা নতুন বস্তু করার কথা ভাবি আছে, মূল সদায় কথা পাতে। ফ্লো থ্রু পোরাস মিডিয়া, তার মানে এই তরল স্তরেদি যেবিলাক তেল বয় তারে গণিত তেলর, আর সেইটো আসলতে জাপানতে বেশি চলে। তেওঁ কলে যে এই বিষয়টি যদি আমি করব পারো একটা নতুন নাম হব। এই বলে নন্দে কলে তুমি লওয়াহে টপিক এটা, মই তোমাক গাইডেন্স দিম। তো ময়ও এগ্রি করলো যে নতুন বস্তু এটা করলে ভাল। তো মই যেতিয়া ফ্লো থ্রু পোরাস মিডিয়া করো, ভারতবর্ষের প্রথম ফ্লুইড প্রবেশ্য মাধ্যম শব্দটা অহা নাছিল, গৈ এটা জাপানি মডেলের উপর মই বিএসডিটি করলো। তো করে মই করার পাছত বাঙ্গালোরত এটা দলে করেছে ফ্রেন্স হেৰি এটা প্রজেক্টত করে, আর মোর বস্তুখিনি কিন্তু গোটেই তেওঁলোকে লৈ গৈছে একেবারে। এটা নতুন ধরনের বস্তু হল, তো যিয়ে নহক মই কিন্তু অদ্ভুত ধরনের এটা হেৰি করলো। তিন বছর টাইম মই কিন্তু আড়াই বছর গোটেই কমপ্লিট করে থেসিস সাবমিট করে নেহুলো।

0: লগতে উন্মোচন করা হব পূর্বে আকাশবাণীয়ে প্রকাশ করা আকাশী নামৰ আলোচনীৰ এমুঠি নির্বাচিত লেখাৰ সংকলন আকাশী
1: আর আকাশবাণীর 90 বছর উপলক্ষে আকাশবাণী গুৱাহাটী কেন্দ্রে প্রকাশ করে উলিওয়া এখন ই ম্যাগাজিন
0: উপজা দিনৰ সুবাস
2: 1 জুলাইৰ সন্ধিয়া 6:30 বজাৰ পৰা গুৱাহাটীৰ শ্রীমন্ত শঙ্কৰ

0: যাযাবরী জীবনত বিরামহীন যাত্রার বিশ্বর প্রান্তে প্রান্তে ভূপেন হাজরিকায় কঢ়িয়ায় ফুরিছিল মানুহক ভাল পোৱার বাণী।
1: বিশ্বর প্রান্তে প্রান্তে বর্ণবৈষম্য, ধনী দুখিয়া, পুঁজিবাদ, সমাজবাদ আদির উপরি দেশে দেশে চলিছিল রজাঘরিয়ার শোষণ তোষণ আর আত্মকেন্দ্রিক সমাজ ব্যবস্থার বেহা। পশ্চিমিয়া বগালোকে সুনিয়োজিত আর সুপরিকল্পিত হাতুরারে এশিয়া আফ্রিকার লোকক কলা মানুষ বলে মুকলিক তিরস্কার করেছিল, দমন করেছিল। শৈশবতে এনেবর অন্যায় অবিচার দেখি কণমানি ভূপেন হাজরিকার মনত বিদ্রোহর জুই উমি উমি জ্বলিছিল। পরিত্রাণ বিচারি নিজের মাজতে গুজরি গুমরি উঠিছিল। ভূপেন হাজরিকায় মানুষের মাজত থাকা সামাজিক প্রভেদক বিনাশ করে এখন সাম্য মৈত্রীর সমাজের কল্পনা করেছিল, যত ধনী দুখিয়া বা বগা কলার মাজত গভীর বিশ্বাসের এখন সাকু থাকিব। আফ্রিকা আর আমেরিকাত কলা বগার মাজত চলিছিল তীব্র সংঘাত। তেও গাইছিল,
2: মোক এজন বগা মানুহ দিয়া যার রক্ত।

আমেরিকাত থকার সময়ত ভূপেন হাজরিকায় আমেরিকার গণ অধিকার আন্দোলনের জড়িত আফ্রিকান আমেরিকান গায়ক আর অভিনেতা পল রবসনক লুকাই লুকাই লগ ধরবলে গৈছিল। সেইবাবে তেওঁ বহুতে কমিউনিষ্ট বুলি ভাবিছিল। পল রবসনে সেই সময়তে গড়ি তোলা উগ্র রক্ষণশীলতা বিরোধী আন্দোলনের প্রতি ভূপেন হাজরিকার নৈতিক সমর্থন আছিল। পল রবসনের প্রভাবত প্রভাবান্বিত হয়ে ভূপেন হাজরিকায় কৈছিল, তেওঁৰ গীতে আমাক বিদ্যুৎ প্রবাহর দরে চুই গল, বিজুলি সঞ্চারে সহস্র রাইজ যেন উদ্বুদ্ধ হল বর্ণ বৈষম্যর বিরুদ্ধে যুঁজিবলে। ভূপেন হাজরিকায় পল রবসনের বিখ্যাত গীত উই আর ইন দ্য সেম বোট ব্রাদার অসমীয়া ভাষাত এনেদরে লিখিছিল।

আকাশ পরশাকুলাশিল বোরে যুগ যুগ আছে উন্নত কিরে আকাশ পরশাকুলাশিল বোরে যুগ যুগ আছে উন্নত কিরে তাবে সরু সরু মানুহ।